0: যেগুলো বৃষ্টি, যেগুলো বৃষ্টি যারা দেখেছিল অনলাইন দেব মন্দ
1: দাদা দেখ দুবার কি দেন বলেন দন বাক চেরা যাই নুন আদুনু টুকিনে ফুন জেম সেন চালিউনে কত দন নকো দন বাক চেরা যাই কুলে ওয়াতে ইলিসে টেমায়াস সেন বিনে কত ফি ফুনি গেলে তি ইয়ার মানে ফুনি গেলে নাঙ্গাম নুন নো দন ওয়াতে চেরা যাই দিকো মনে নুন দন ইয়ো ওয়াতে ওয়াত চেরা যাই তে জিগেন সাখ বোরম করম ফাতো দনা তো নিয়ন্ত ওয়ার আ ফুকি ফান গির দি নিয়াউল জিগেন নুন নকুত বিল খাউজ রাব্বানি ko xamne huudu jiddu ci taggo huudu dem ci taggo ko yermande jam ñep li na rona am ci addu ci bala lepp ci baxu señ sali wota xam legi gisatuñ ko ka nun radio yeen doon wote telephone nan fuñu jëm ak ku tedd ki nekkutu fi ya lañu wote tay nan football bekk na senegal gañ nun no waxon no la dem no wax di tay nun noko waxat noko waxon de no waxat di tay
0: yegulu bisti yegulu bisti ci radio xati online ci ba mondo

আমার লকম যা শেখ ইব্রাহিম দনম যা কেম আমার লকম যা শেখ ইব্রাহিম দনম যা নট ননেক বজ নট বচরণ কেম আমার বাবল দন খরণ ফার্মিরা jedna yep farna tek bamba kamna kero ko muy nuyo sheikh bamba.